হলি খামন দাই মু ধরন থা মসিন নছাইব না হননে নিচে মামুদু সিলে যা ইনা হরন মি জোড়ো মি ফালিন দগ আছি বগিনাই গন্ডে হদু মি জিবি নির্দু মি পড়ি দাম মি সুপ্তর গোরন গোসল বেড় হডা কো দেজা ফিটা।